0: এইবাদিয়ে নন্দ জ্বলি নন বর্ষ এইবাদিয়ে নন্দ জ্বলি নন বর্ষ ছোট শির নাবুদ মল মার্দম খোরশ মার্দম থলবে মুজিজে কর্দন্দ আজ শেখ
1: مردم طلب معجزه کردند از شیخ دستی سر نان کشید و نان آجر شد